0: গোয়েন্দেন আর্জুন বেবিসে জাস্তি জানাল যা থ্রালন আর ভেঞ্চুরা দোকানকে পুরানা মালিক রালন গুজরগল হওয়ান অর্থি আজ দিনকে এক বজকে আধা উনকার ঘর আলে ভুইয়ং ফাঁকুয়া সে উঠাকে আলে ভুইয়ংকে শ্মশান ভূমি লে চাল যাই ক্রিমিশন টুডে আট 1:30 PM মুসলমান রই অপ মুচিদামে 68 বরিসকে 68 শ্রী মহেন্দ্র গোপল জন রামেশ সে জস্তি জানল যাথরলন গুজরগল হওয়ান অর্থি আজ দিনকে 12 বজে উনকার পত্নী জয়বন্তী ডুনমুনকে ঘর মুসলমান রই অপ মুচিদা সে উঠাকে মেজিন কন্ডোমাস্ক কে শ্মশান ভূমি লে চাল যাই ক্রিমিশন টুডে আট নুন ওল্ড ডিসপেন্সারি রোড পেচিত কাবান কন্ডোমাস্ক পাবে মে 76 বরিসকে 76 কে শ্রীমতী শিবন্তী দসুই পেদাশ নাম রঘুবিন অর্জুন মান্তি সে জস্তি জানল যাথরলন গুজরগল হওয়ান অর্থি আজ দিনকে 11 বজে উনকার বেটা নীরজ দসুই কে ঘর ওল্ড ডিসপেন্সারি রোড পিচকাবান কন্ডোমাস্ক পাবে সে উঠাকে বুসং কে শ্মশান ভূমি লে চাল যাই ক্রিমিশন টুডে আট 11 AM হাইল্যান্ড রোড ফিনিক্স মে 95 বরিসকে 95 কে শ্রীমতী পিরামা সাকাবাদু পেদাইশ নাম আদি নারায়ুদু আর্জুন মামা সামা সে জস্তি জানল যাথরলন গুজরগল হওয়ান অর্থি আজ দিনকে 1 বজে উনকার ঘর হাইল্যান্ড রোড ফিনিক্স সে উঠাকে আলে ভুইয়ং কে শ্মশান ভূমি লে জাল যাই ক্রিমিশন টুডে আট 1 PM কাছে রোড ঘন রিভিয়ার সুদেস্ট মে 86 বরিসকে 86 কে শ্রী কুলেশ্বর বাহাদুর জন ঈশ্বর সে জস্তি জানল যাথরলন গুজরগল হওয়ান অর্থি আজ দিনকে 2 বজকে আধা উনকার ঘর কাছে রোড ঘন রিভিয়ার সুদেস্ট সে উঠাকে বুসং কে শ্মশান ভূমি লে জাল যাই ক্রিমিশন টুডে আট 2:30 PM মাদ্রাসা লেন গোকুলামে 62 বরিসকে 67 কে মিসেস বিবি ফৌজিয়া বৈধে পেদাইশ নাম হোসেন আলী আর্জুন ফৌজিয়া সে জস্তি জানল যাথরলন ইন্তকাল করগল হওয়ান জনাজা আজ ফজিরকে 10 বজে উনকার শোহর জনাব সামা বৈঠেকে ঘর মাদ্রাসা লেন গোকুলা সে উঠাকে প্লেন্ডি পাপাই কে কবরস্থান লে চাল যাই ফিউনারেল টুডে আট 10 AM সুশীল লেন রিস্টিয়ামে 43 বরিসকে 4300 কে শ্রী অশ্বিন সন্তি জন অশ্বিন পণ্ডিত সে জস্তি জানল যাথরলন গুজরগল হওয়ান অর্থি আজ সাঁঝকে 3 বজে উনকার মা প্রভা সন্তিকে ঘর সুশীল লেন রিস্টিয়া সে উঠাকে রিস্টিয়াকে শ্মশান ভূমি লে চাল যাই ক্রিমিশন টুডে আট 3 PM হাসেন সাকিয়া লেন সেন্ট প্যাট্রিক রোজিল মে 44 বরিসকে 44 কে জনাব সফরাজ সুভাচি ইন্তকাল করগল হওয়ান ও ইংল্যান্ড রহত রলন নমাজ জনাসা আজ উনকার ওয়ালিদ সাদেক সুভাচি কে ঘর মে করল যায় আর 3 বজে হুয়ে সে সমতে কে কবরস্থান লে চাল যাই ফিউনারেল টুডে আট 3 PM গনগামা লেন পালমা কাথোবোন মে 78 বরিসকে 67 কে শ্রী রামদাস ইপিলাপিয়া শ্রী রামদাস ইপিলাপিয়া জন বিষ্ণু সে জস্তি জানল যাথরলন গুজরগল হওয়ান অর্থি আজ ফজিরকে 10 বজকে আধা উনকার ঘর গনগামা লেন পালমা কাথোবোন সে উঠাকে সমতে কে কবরস্থান লে চাল যাই ফিউনারেল টুডে আট 10:30 AM জিতনা জনা শোক মে হওয়ান সব লোক সঙ্গে হমনি কে হম ধরতি বা
1: ৮১৯ কিলোহার্টজ ইয়ে হ্যাঁ রেডিও মরিশাস।